0: মেউরিতে মেউ আ কে
1: আই মেউরি না
0: মেউরিং কই কো তারপন মেয়া
1: তারপন মে বি মে মে দিগেনে পেউ
0: মেউরি পিকেনে পেউ আতে তে সিসরা কি না কইন পিকেনে পেউ গাঙাই তেরা কাকা ওয়াকিন তে সসুয়া